কারিপুর গীতি স্কুল লোভনীয় তৈল সুট্ট বিশ্রাম রহে কুঠি তৈল সুট বিশ্রাম হামিনী ভক্ষারি পার গরিবাদী ফির হলে কারিপুরা লিদত পায় রেডিও সিপা হুনে উপস্থিত ভাইসকা আজ সুন্দর চ্যানেল উষমীমা পূর্বী নেপাল কি পহলে সামুদায়িক রেডিও সোলা স্থান 110 ঘোষণা কার্যক্রম গীতি গীতলাই শুনে রহন রাজনী হামিসঙ্গ চারোটা বিধায়ক গীত বাকি রয়েছেন অনুষ্ঠান 1997 49 70 লাইন হুঁদে কার্যক্রম সহভাগিতা জনাউন হলা ভাই চাহু কুই সাথী টেলিফোন লাইন স্বাগত করো কাহা বাট ভাই ফোন ডিসকানেক্ট ফোন প্রেস করি নগর্নহোলা সাথী চাহু অর্ক সাথী স্বাগত করি কাহা বাট নমস্তে নমস্কার হাজার কাহা বাট খোটাং বাট উর্মিলা শ্রেষ্ঠ বলি কিছু উর্মিলাজী আমি কি বলেন সময় না খুটাং কাহুক মেলো মিশু কি হচ্ছে তো অসার তো মজা লাগে হলা হই না কি কাম করবেন এটি বেলা আমি খাজা দিন কি বাকি ছো তো উর্মিলাজী ঠিক আছে বিস্তারে খাজা লি হল উর্মিলাজী কার্যক্রমে সহভাগিতা জনাউন কোন গীত রাখব তোমার লাগি তবে তোমাকে লাগে এই গীত রাখছ আমি আপনার নজদিক পাঙ্গানা সাথী সমজানো সাই ওকে বাবাই পাঠিমন্ত্রী উর্মিলা শ্রেষ্ঠ খোটাং ব্যাট অন্যের মধ্যে উহলে একটু মিঠু গীত রোস্তি হয়ে সাথী শুনবো এসেগুলি তো পাই হুনে আমার চাহুচ মিঠু গীত রোস্তির আপনি সাথী হল সমঝানা চাহুচ্ছ মানে তাইকে লাগে টেলিফোন লাইন খুলা তাইকে সম্পূর্ণ ফোন লি আমি তাই মজালে কুড়াকানি করছ তাইকে রোজনাইমা সফল গীত শুনেছ হাই কাম তীর হচ্ছ কাম ব্যস্ততা তীর হচ্ছে তাই অন্তিম সুনেব বর্গ সাথ সপোর্ট দিন সকুনে ভাই চাহু অলিকতি অসার লাগে অসার ধরে কাম হচ্ছে গাঁও গরবা হই কাম বাবজুদ আমি সময় নিকালি কার্যক্রম সহভাগিতা জনাউন পর্ণে ভাই ভাই হরি এটি কাম তীর হচ্ছে কার্যক্রম অন্তিম সময় শুনে তাই সাথ সপোর্ট দিন সকুন্স আমি ভেসি আমি উর্মিলাজী রোজাই সফল গীত জানেছ একদম মিলি গীত পথর মুঠু ভাই গীত বোল রুমিঠু গীত আওয়াজ রতাপ দাগ আওয়াজ রুমিঠু গীত আমি কিছু গীত ফিরে আসছ